0: बदमशरी मोहम्मद रफी की आवाज में ये गाना पेश की गई और ये काफी प्यार भरी गाना मांग करने वाला उत्तराखंड लाइट्सराइन का रहने वाला रजेश उदित का मांगी हुई गाना बस पेश की गई आप सभी और सभी सुनने वालों के लिए। शुभ दिन पेश किया जा रहा है और रेडियो SBS का प्रोग्राम जरूर सुनते ही रहना मत भूलना। आज 3 बजे से बैठक गाना प्रोग्राम भी पेश किया जाएगी ग्लेन रामबाली की जरिए। सुनो वालों आपको खबर किया जा रहा है घर पर कोई भी खुशियां है फरमाइशें आप देना चाहेंगे तो सिर्फ रेडियो SBS की जरिए आपकी फरमाइशें सस्ती दामों में पेश किया जा रहा है। 5 यूरो पर फरमाइश कोई भी रेडियो पर इस दाम में फरमाइश नहीं पेश किया जा रहा है सिर्फ रेडियो SBS की जरिए। आओ मेरदान एनन फिर तक यार उत्तराखंड शहर से ये प्रोग्राम जो ब्रॉडकास्ट किया जा रहा है रेडियो SBS का dus alleen wij kunnen dat voor 5 euro per vermaais. और आपकी खबरें आपकी रिक्लाम भी सस्ती दामों में इसी रेडियो स्टेशन के जरिए बस पेश किया जा रहा है। मैंने कहा ना पुराना रेडियो स्टेशन है हॉलैंडेज के अंदर में अलमेरदान एनन फिर तक यार हर एक को मालूम है खासतौर पर हमारे उत्तराखंड के सुनने वालों को मालूम है कितनी सालों से ये रेडियो स्टेशन का प्रोग्राम एक ही नाम के साथ SBS नाम के साथ बस पेश किया जा रहा है। न सादे बातें करने के लिए तुरंत हम आपको ले चलते हैं खबरें की ओर रिक्लाम की ओर न्यूज मौसमी समाचार और फरकियर्स इंफॉर्मेशन की ओर उसके बाद और भी सुनने वालों की मांगी हुई गाना बस प्रोग्राम में पेश किया जाएगा। इट इज हेल ड्रिक में टेलीफोन जिस NBS दोस्त अभी प्रोग्राम सुनते ही रहना और भी सुनने वालों की मांगी हुई गाना बस पेश किया जाएगी।
1: En nu reclame, nieuws en het weerbericht op Radio SBS.
0: Supermarkt Oko de Waag in Utrecht. Bij Supermarkt Oko de Waag elke dag volop nieuwe aanbiedingen. Zoals op verse Surinaamse groenten, verse vis. Ook hier verkrijgbaar. Alle kruiden, blikproducten, alle soorten rijst, mithai en alle puja samaan kleine en grote murti. Supermarkt Oko de Waag. Prins Bernhardplein nummer 54 in Utrecht, Zuilen. Telefoon 030-233-42-59. Let op, gratis parkeren. De snelste en goedkoopste manier om reclame te maken is via Radio SBS. Met een minimale budget bereik je direct jouw exacte doelgroep. Bel vandaag nog voor informatie op 030-265-6560. Je kan ook een mail of een app sturen via radiosbs.nl.
2: Dit is Bas de Leeuw met het radionieuws op Radio SBS.
3: Het Israëlische leger heeft vanochtend doelen in Zuid-Libanon gebombardeerd als vergelding voor een aanval van Hezbollah met 2 drones op Israëlische militairen. Die bleven daarbij ongedeerd. Bij de bombardementen van vandaag werd onder andere een gebouw in het Zuid-Libanese dorp Arab Salim geraakt. Er zou minstens 1 dode gevallen zijn. Een van de oprichters van Spotify, Martin Lorentzon, heeft gedreigd om uit Zweden te emigreren als dat land een speciaal belastingtarief voor miljonairs invoert. Het invoeren van een apart tarief voor superrijken is een verkiezingsbelofte van de linkse partijen voor de aanstaande verkiezingen. Lorentzon heeft met de muziekdienst Spotify een vermogen van, naar schatting, bijna 10 miljard euro bij elkaar gespaard. De huidige centrumrechtse regering in Zweden is tegen de invoering van een rijke tax. In de Duitse deelstaat Sachsen-Anhalt zijn de stemlokalen geopend. De verkiezingen staan onder grote belangstelling omdat hier voor het eerst sinds de Tweede Wereldoorlog een extreemrechtse partij de meerderheid zou kunnen krijgen. De AfD zou volgens een recente peiling meer dan 40% van de stemmen kunnen halen. De partij wil migranten uitzetten, de omroep en het onderwijs patriotisch en minder inclusief maken en stoppen met voorlichting over de LHBTI-gemeenschap. Het Amerikaanse vliegdekschip Abraham Lincoln heeft na een korte rust- en bijtankpauze voor de bemanning het Thaise Pattaya weer verlaten. Het schip is bijna 9 maanden in actie geweest in de Arabische Zee voor de oorlog met Iran en gaat nu terug naar de Verenigde Staten. De vrees voor ongeregeldheden en seksuele uitspattingen in de Thaise badplaats is ongegrond gebleken. Het weer. Het wordt vandaag zonnig en droog bij een middagtemperatuur van 21 tot 24 graden. De wind draait naar het zuiden en is zwak tot matig.
2: Tot zover het radionieuws op Radio SBS.
1: Nu de verkeersinformatie op Radio SBS.
4: Dit is Erik Evengroen van de AWB. Er zijn op dit moment geen bijzonderheden te melden op de weg.
1: Tot zover de verkeersinformatie op Radio SBS. Luister Radio SBS op je mobiel en computer via radiosbs.nl en op alle internetradio.
0: दस बजकर प्रोग्राम में 3 मिनट व्यतीत हो चुका है और रेडियो SBS का प्रोग्राम आप सभी सुनने वालों की सेवा में बस पेश किया जा रहा है।